ব্যামিহুন্নটাকা জামালুস আল্লাহগে শায়ের তগে তেরেন তিমান রসকলাঙ্গে লেবিমে এ গাথিয় ব্যামিহুন্নং হেও খামে বে ফাহে এতকেতি বন্দে খাতিলা হিন্দুগা এতকেতি গে মচ্ছং আল্লাহগে ইসমু ফুলতিয় ব্যামিহুন কিয়াশ ফাহে এতকেতি মারুবে বেট্টুমু এইন্তিয় ব্যামিহুন কাশ আদি এয়ং এদে ফকিরুন নাই এয়ন নেদে ফকিরুন নবিস এইং খান দেশ এফাদাইন্তিয় ব্যামিহুন নট্টকা তিমান রসকলাঙ্গে এতকেতি খিদমতেরি কুরবিমে এই ইতিয় ব্যামিহুন শুকুর কুরমট্টকে।

ফাহে এওরেম বিমুগা দতুরু ফতুরু কন নূড়ণী হইয়ে এহেন নাম এওরেং এইম বিষ্ণা হদানে হিতকেং এওরেন বিহে নুয়ত এইং এওরেং আডুহানে খম্ফেতকে এওরেন বিহে এহেনি হাম কশ্বরু লোত খনুয়ী কি নূনে আদি কিং হইয়ে খনুয়ী মে তৌ গাওয়া হিতকে

আল্লাহ হাসে এ ওরঙ্গে মেদুগা একলাঙ্গে হকুম কুরবান ফাহে ইমাম বে সালে হামল তকুলা মিহুম ওয়া হুশি নিয়ামত গে সুয়ারগে তকগে।

0: හේතු ගේම ෆොම්මෙනුක වල්දයි ෆාවා මී උසස්ත අහරින් කීනෙ පුනෙතේනි රුසම් ෆෙන්න කොම්මෙ ෆාරකු හේතු ගෙහිඟුන් අවස්සෙ දුලුම් පුනෙතෙන් බේනුවා එත වාහකත කෙන්නු පුනෙවෙ අට්පෙදෙ අහරින් උළුනි උම්මීතුගෙ ෆොනි දුනී එක රුසම් කේතුන් ආනං හාස් මගාමෙල් ලිපි අහරින්ගෙ ফোনে হুও ফিনতাং হাগি গতা কাবানি কাপ কে উম্মেদুক আহরে নেতুং রুসাম গেহিতা ফালুক মিং আই বুনে দুহু হারি হাত উফাবি এহনেস মিরে তিবুনি এই এমিস মানে নে পাহকতা কে কে এহম বুনে বগুতু আহরে গেতাং হাত তদুবি হেতু গ হাত রিসা দি কিনেন হাদানি হি বার রনি হিমনি মিরি হুমকে নিমু মেনে ভেনেন হে কিত মিহিত তদুয়স লোপে বাবাহক কিনে পুনানি রুজাম কে হিতুকা আতিবেসমনি হিমি হে এ মগামা আহনক দুয়া কুস নুদেবেনে লোবি বুমকি হাম মিহা বে উরি কামেত
1: লেবকে হাম হাগি কদ গস হে নেত ননে ফায়ার কম গনম গদেবে ফনি জহার কিত কমে মিয়া কুস পুরানে লেপকি দিরুল মুগে ফুরানা কম তাহনে সাহারং তাগির মামে মানে মোলিন তাফাত বেত আহরং গে তাকরে বে এসাস কি লেপকি হামে কানে করুণায়া বে ফুরতাম ফার দেবুনা নে আফহ দেবন ফার লোপিকে এক্সাস তাক হিং হুলবাল দেবনে বর পড় উম্মিদ কায়কু নমেস মিয়া দো অনেক কাস এক্সাস তা নাকা মিয়া বেগে আসেরিয়া কা বিহে মন্দা মনজার ফেনমো হিতু গালা মন্দা ভেম বুনতে দতি বেচ কুরি গজা হাম তা ফসে হনুনিস আ জখম তা কে কেবে তাম কুরন জে হাম মুলি মুলি বালে কাটে বেচ মুলি তুনি হিগ মন্দা এর আরে মে বনি এখন বের বে বা কি বে বড়া কে বাম মে হুঙ্গে তরে গস আটাকে বেরটিস এখানে বেরকম গে ফোন কান্ডে গা আহারেঙ্গে না বেহে মন দায়ের এই কে আতে দেখলানে মিহ কোনে খুব মে দোহ কো আম দা হুয়া পেন্তা খুব মেরে কো করুণা কে তরে ফিনা কে নাম মনজর বলা হরমকে আদ হবে মরে কাবেকে মি বেবে নি লোপিত দুলা হামে বাস্তা আন্নাং ওন ফাবেস হে তুকে বেরো এরকাং এ বাস্তাং হিন্দা লেবে নে ইতো বাহরো গেলে উম্মি তুকে নিফা ভাহিতাকুং আলং এফ দা বাহে মুনা নে বরনে আরং গে সাস্তম ইয়া দো মেওনি বাস নু মুনে বে হেমেং গে সুমে কে তেরেকা

0: আমলটা কবুল করে বিনা ফাওয়ানি ইখলাস তরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আংগওয়া ফাওয়ানি আলকান তহুগা ইখলাস তরবুমা উম্মতং ইখলাস তরকান দসকত দেবুম গে গতুং জুমার সূরত গে 11 আয়াত কা ওয়াহী করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমরবে বিকিম বানি আল্লাহং ইখলাস তরকমায় কুগা আলকান কুরমাশে হামা এ সূরত গে সাদবান আয়াত গা ওয়াহি করেবি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফানু বিদাল ওয়াশিব একলাঙ্গ কিবায়ং আহরেং গে দীন খালাস কো আহরেং আলকান কুরানি হামা একনি মাইং আল্লাহ হাশিব আদি জুমার সূরত গা মাইং আল্লাহ ওয়াহি করা ওয়াফাওয়ে ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন আলা লিল্লাহিদ্দিনুল খালিস মানে কি ফাহি কালেক ফানু মাইং আল্লাহ গে কিবায় দীন খালাস করাওয়া একলাঙ্গ কিবায় আলকান করাওয়া শিব ইনসানাগে বাহা আমালু আদি মুদলুম কুরেবে সদাকাতকি আল্লাহ খালিস কামায়কো কুরা কন্তকম গাহেদমং আঙ্গওয়া আল বাইনা সূরতকে ফাসফন আয়াতগা ওয়াহি কুরাওয়া ফাওয়ে ওয়ামা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানেকি বাতিল মগুং একিবাওয়েগেন তিবে মাইং আল্লাহগে কিবায়ং আলকান খালাস কুরা হালু আল্লাহকে কিবায়ং আলকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিনম মেনুই এবা মে হুন আমর নুয়ে কিয়ামত দওহুং আল্লাহ বদল কুরং এতে মিহা ইখলাস তির কামায়কো হে আমল কুরমং আঙ্গওয়া সূরাতুল কাহফুগে সতে কদিহওয়ান আয়াতুগা ওয়াহি কুরাওয়া ফাওয়ে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা মানে কি তিয়বা মিহুন কুরে কোমে মিহাকু নামাবেস আল্লাহ বদল কুরমং উম্মীদ কুরানি নামা হেও আমল কুরমতি দেমি হুন নহুশ কামে আদি আল্লাহ আলকান কুরমুগা এহেন এফেস ফরাতকা শরীক নুকুরা হুশ কামে
1: কোমে উমুরাকা
2: কোমে ফান্তিয়াকা
1: কোমে গিন্তিয়াকা দিবেহি রাজ্যেগে আড়ু ইংহা 1749 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ
2: 890 মেগাহার্টজ এফএম ব্যান্ড
3: মিহার গাডিং মেন্দুর বার গড়ি তিরিস মি দিবে রাজ্য গাডু
4: আগুন মেঙ্গে প্রোগ্রাম তা হামজিফা বা গতুং দেন গেনেস তেনি কিরত কুরআন গ দিবে তরজমা কিরত কুরআন গ দিবে তরজমা মিয়াদু গেনেস তেনি সূরাতুল হজ্জ 30 দেবন আয়াতুম ফশায়গিন এ সূরাতু গে ফাস্ত দলস নুওয়ন আয়াতু গ নিয়লা ترجمہ ودال دفافاونی ڈاکٹر محمد حنیف
5: بسم اللہ الرحمن الرحیم
6: رحمان وانت رحیم وانت اللہ گے اسم فلم فشا گنمے

ফাহে এওরেম বিমুগা দতুরু ফতুরুকন নূড়ণী হেয়ে এহেন নাম এওরেং এইম বিষ্ণা হদানে হিতকেং এওরেন বিহে নুয়ত এইং এওরেং আডুহানে খম্ফেত্তকে এওরেন বিহে এহেনি হামকশ্বরু লোত খনুয়নীয় কী নূনে আদি কিং হেয়ে খনুয়নী মেতগাওয়া হিতকে।

এওরেঙ্গে মেদুগা একলাঙ্গে হকুম কুরবানিত ফাহে ইমাম বে সালেহ আমাল তাকুলা মিহুম ওয়া হুশি নিয়ামতগে সুয়ারগে তাকবে।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة، آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة، وابعثه مقاما محمودا الذي وعدته، وارزقنا شفاعته برحمتك يا أرحم الراحمين. وصلى الله على محمد وآله وصحبه وسلم، والحمد لله رب العالمين.
1: TSV মেদগে আসুর নামাজ ওগুতুগে বাঙ্গিয়া বাঙ্গি দোয়া মালে আমালে কারিগর তাকা মেদগে আসুর নামাজ ওগুতুই তিঙ্গড়ি 33 মিনিট গ দেমি গনেস দেনি কিরত কুরআন কিও
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض

0: মি বাহাকা গুলে কুজ্জাগ নামাকি কোন কুজ্জতা
1: লুত
0: লুত মিলে মি বাহাকা তিকুদিন না ফাহাগ বি কান্তত কি গোবা
2: লুত লাহং হেলে বুনি
3: লুত লাহং হেলে বুনি
4: লুত ওর কান্নেবি
5: লুত লুত হুরি মাদরসা গবস নিদিয়া সারা পড়া
6: লুত ফিলাওয়াল গায় হা বড়ক ইসকামে নতাউন
0: মাম্মে মুড়ুগে লুতং হেদুনুতা
1: নো
0: এহমি মামি ওয়াহাকান তিকুদিন দাসবি কোংখানতাকে
1: আবাহনি দুআফা আবাহা হেলুম
0: লুত আবাহং এলং কোং ইরাকাত লুত গাড়ি জাসালেবনি ইমে ফুরতম কোন্নি
1: হাতারে জিরু
0: দেন রাঙ্গাল কুরাম মেগিন একমা বেনুম বেফ হরিবারুন লুত আবাহা মাওয়াং একম হেলেবনি দ
1: লাম্বা
0: এমি মামা মেমবুনি আদি মারকোলন আদি বারার মুহিম্মু কামে ইসলাম দীনগ বারাবড বারু আলুবা ফাওয়া কামে কুরঞ্জে পং কামেং এই
1: ফাতিস ফাতিস নামাদুন
0: পুরি গবুনি গতা ফাতিস নামাদুন দুয়াস ফাশাম বিদো পুরিহা কুদিন বেস এহেমি মা মিকুদিন মিয়াদু মি আডু ইবন ওয়াহাকাই কুদিন হামুদি রীতি ওয়াহাকেতা
1: লাব্বা
0: মিয়াদু কে প্রোগ্রাম গাস আন্টি তিকুদিন রীতি লাভে গেনে সেনা মি লাভা পুরিয়ে দাগাডি গ স্টুডিও গ তিবি কুদিন মিকুদিন হাওয়াল কফবা মাসেকে পুরিয়া মকোল্লানগে কোম্মসেকতে এই তাসবীরুগ কুলা জেসুন্দ তাসবীতক হুননান এদোহেগে মাউলুয়া গুলওয়া ফুনাকাঙ্কা হেম মিয়েদু মিগেনেসতে লাভেকি হাসান আব্দুল মুহসিন কিয়াফাওয়া লাভে

0: মেয়েদুকে প্রোগ্রাম আমি ব্যয় বেরোব একদিন নাকি আলভিন, শানায়া, আয়রা, ইজহা, জিক, জাহুল আদি আইলা মি কুদিন নাকি মি প্রোগ্রাম গেনেস্তিনি তিয়া কুদিনগে মারিয়াম মান্টি মি প্রোগ্রাম উফেদ্দি নজরত উরিহা কুদিন নবেস উফাবির বগুত কলকং এদম বাকিবেলানা ওয়াসসালামু আলাইকুম
1: তিত্তি তিত্তি কুচ্ছে

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পুরা ওয়াফ হবে, লা তাআত আলি আহাদিন ফি মাসিয়াতিল্লাহ ইন্নামাত তাআতু ফিল মারুফ, মানে আল্লাহ উরা দেবে এভেস কামেগা মিহাকা কিয়া মামবু মেনুবে হামাকাশওয়ারুং কিয়া মামবু বানি হেও কাঙ্কাম গেব।
1: হাইকার ইতিরি সামিনট গামি গেনেস্তেনি মিরেগে ইশান মাদবগুতকে বাঙ্গিয়া বাঙ্গি দুয়া।
2: আল্লাহু আকবার আল্লাহ

0: இதுல வந்து ஒரு ஜமாத் உக்குறதுக்கு ம் ஒரு ஜமாத் உக்குறது எத்தனை நமாது குரான் பெறும் குறிய எத்தனை தா கின பேஃபும் ஹம எத்தனை ஜீவமாக்கி சுண்ணத்தை குறை ஏய் மஸ்ஜித் சுண்ணக்கும் அவன ஜமா குறை நீங்க தோ ஏகுத்த எத்தாக சுண்ண குறைதால் தோ மஸ்ஜித் சுண்ணக்கு
1: ஈது நமாதுக்கு மஸ்ஜித் சுண்ணத்தை நோவேங்க தோ দে মিহ গোস দেরকেস নামাদে কলমকি এ ফাফিরওয়ান কামেনু ঈদ নামাদ গুনেচিনু মসজিদ সুন্নতে কি
2: এতিগাল নিসকিতম পেরুইম কা
1: আ নিসকিতম বিসনু একি তহায়ত ঈদ গাহ কি দেন আনহে এ ঈদ নামাদ গ মসজিদ সুন্নতে কি উনেচিনু এদেন এ মিসাল কা মিহ গোস তাগ দেরক নামাদ কলি কি আমক মতন গ সুন্ন নামাদ কলি দান তো কি হাইসিয়ত মসলিন
2: তিগাল ঈদ নামাদ গ মিসকিত গ নামা বিস তো
1: মিস ঈদ নমাদুগ কুরি নয় সুন্নত ইংত মিসকিত কম দেখো মিসকিত গিশিন নিয়াম এহেন উসুতকা গত দেরকে নমাদ কলম কি মাসলেন
3: দে ময়দান দায়রগ ময়দান কি মিসকিত ক নয় হিন্দুগ মসজিদ সুন্নত বেস ময়দানুগ কুরমে নো
1: নো না মসজিদ সুন্নত ময়দান কোন করবে দেন হাম দেরকে নমাদ সুন্নত কুল্লাগত মিহ কল্লি দে নেগে মিহ কে কাই কোরআন আগি গত কে অন্নগে নেগে মিহ কো দেখো এই কি ফাফিরওয়ান কম কে আউন দন মানে মিস
2: মেরে কম এই মসজিদ সুন্নত কম বিষ্ণুবাগন কুরম এই দত অলম
1: এই দিন কুড কুড কুশং এই
2: হানিফ ¿Cómo va? ¿Y tú eres suave, Beto?
0: Gracias.
2: ¿Me rolo en fila ahora, Beto?
0: Vale, vale.
2: Ah, en mi mastito son una curme, no ve, me salga que no más curar, con esto, me salga que yo no más curarme, no me salga que yo malo con me, me esquito un perro que curar, que esto no que no llegue, como mi mastito son una cura, acaso.
0: Vale,
2: vale. ¿Y tú eres suave, Beto? Vale,
0: vale.
2: Ahora, por eso, ¿cuál es tu gulo, Beto, aquí? Vale,
0: vale.
2: Ah, dejen tener que tú eres suave, te cae que curar, con esto, no me bata, con la...
4: Sida Mabu.
5: Munifoy Filwadi, malumat ke khazana musalikode emme itbar kurve baveriya.
6: Dehirajjege adu.
5: Engha 7349 kHz medium wave. 89 MHz FM band.

0: বিদাড়ে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করিবে তেবামে কর মিহাক দাওয়াত লিবিজ নামা ফহে দাওয়াত কা ইজাবা দে হুশিকমে এবহি এতনাক দা হুশিকমে ফহে ইনা ইরোদে বেরিও কম গা ওয়ানামা এবহি সুন্নর রোদে নত নদর রোদে ফদর রোদে হিফাগে হুর মিহাক নামা দাওয়াত দিম মি হুন না হে দোয়া কো দেশে আদি ইনা ইরোদে বেরি নুন নামা ফহে কা হুশিকমে
1: তি ওয়ারাম মুহিম্মু আতবেন ইয়াদা আসলু মিহাকু মিহাকা কাঙ্গোয়ানি কিবেগে এনেগে হিতুকা কমে সেচ্চেন অতিমা দৈত লোয়েব্বেন অতিমা ইহতিরামেন অতিমা এই ইহতিরাম ইসলাম দিন মিওয়ানি বালাগান্নাশে ইসলাম দিন ইয়াঙ্গওয়ানি এই হাকিকাতুগা এ দাওয়াতান ইজাবা নুদি হুরেজ্জি কামা বানিবিয়া এনা এ দাওয়াত দিন ফারাতু কমেস কাহালা হিংগামা নুজেহুমে বেস আতুয়াদানে তিমান নিকমে তিবিমে নুনি ফাগির গে বিমে নুত তিমান্নেয়া এনেয়া কুফু হামানুয়ানি মিকালে চি সিতাং আরান্তা ইংগমনু জেউ আতুদান হেম ইসলাম দিন বেনমে নুয়ানি এফিস দেমি হাকু হিংগমনু জেই গে হুন্না কাছে ওয়াহকানু দক্কা হুন্না কাছে রুলি গে হুন্না কাছে হেম ইসলাম দিন আমি আঙ্গানি দাওয়াতে মি হাকু দিফি আদি তিবা রোদে হুরিকম গাবে সিতান দাশি গোস রোদে হুরি কামু গাবানি মেরে কারে রীত কুমরা রার মেরি রোদে সে
0: মুনে দোয়া করম
1: দে হে দোয়া করতে রে মিয়া
0: রোদে মি হন
1: তাও দি মি হন হে দোয়া করাস হুম এইটা আসল হাকিকত গ বেন মকি মি এন কেও মবুরেন বডং এন গে দোয়া নু তো
0: এন মি কাতনে কোন কা দোয়া তো কুরআন হে দোয়া
1: হে দোয়া কি লে ফান বার মি মি তিবে ফুলুন গ মুদলু গা বারাকা ইল ওয়ান দে তিবে ফুলুন আল্লাহ আলা আল মুদাদে ওয়ান দে তিবে ফুলুন তি মুদলু গে সাবাবুন সুরগে গে দাই মি নিউ মাদ দে ওয়ান দে মি ফাদা দোয়া তং কোম দোয়া স্কুরাম এ তো দিবে হি বহুং আমা কুরাম এ মা মি এন দেন এন রোদে নুহুন্ন কামা বনি রোদে নেমমি হা কাশি এ
0: আদেন সতেক থিমমন বাবঙ্গে তো কেওমক দাওয়াত দেবিগিন অন্য মিহিগ ফাহাতুন এহেম মিহক ওস দিয়ানামা দাওয়াত লিবুন মিহা বুনানি কি কে কা মাইন আল্লাহ কলেফান রাসুল নবি আবু মাসউদুল বদরি কি পেন রিবাবগে মাহাদিস মে কলেফান বিদালুই মাইন নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা বেকলক তৈয়ার করেবি ফারিক কলক একলেফান এ বেকলক ইবহি আবু শুআইব দাওয়াত এরবি এই একলেফান একু ফাস বেকলক ফুদেবর তৈয়ার করুন ফারিক কলক ফহে এ বেকলুঙ্গে ফহেপ্পুলুং আলাগানিগে মি কুদিয়ে ফাই আবু শুআইবকে গেগে দরাটা হামে বড়াগেন হিন্দু মাই নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করেবিয়ে হামকশরু মিনায়েকে তিমমেনগে ফাহাতুন আমিহেকে ফাই তিবা এদিল বানি নামা এনায় হুদ্দা দেবাশে আদি হেননু নামা এনা হিঙ্গা দা হুটে ফাই একলে ফানু দেননিবি আদি কি তোয়ে আল্লাহর রাসূলায়ে আলগন্ডে এনায় হুদ্দা দিফিমে
1: মিহার আলগনমেনগে তেরেগ মি জমানকঙ্গা খাস রাজ্যগা এব ফেনে পাটি তব বাবা ইয়েতো পাটি তব বাবা ইরুগা দাওয়াত নুলিবে মিহু এসর ওয়াদে এব কালাগিনদি মি ওয়ার গোস কামে তিগে এদাস কোদনি এগতম হুরি আদব এ জমানে কিতি এঙ্গডান হদা মে ওয়ার নিকমতি হালুগা মুসলিম উলেমন দিয়ে দোসরে দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হুরিহা বেফুলঙ্গ মচ্চা ওগা তেরি বেফুলে এম একলে ফানু এ লিবুনু দাওয়াতুগা মিহাকু একলে ফানা বাইরিওয়ানি একলে ফান মি দন্নওয়ানি তি মি তিমন ফাসমি হুনাশে দাওয়াত লিবি ফাওতি হেন নমা সিঙ্গাশে দামা গোস গতে ফেনেজিয়া ফারিকুলওয়ানি এম একলে ফান ওডাগিং এম বে ফ্লকং এ দন্নওয়ানি দাওয়াত দেবি ফরাতা মি আগোন মে ফাসমি হুনা নুনে হামি হুং এব তিব্বে মি হারো
0: এই ইদানো নতো বাম ওয়ার রাঙ্গলা মি তোমন মে ফাহাতু
1: ফাহাতু আমি হেকে ফাহাতু আমি হেকে দাওয়াত নুলি বে মি হেকে
0: খুদ
1: দেবওয়ানা মো ওয়ান্না নে হেনুনে নেমবুরি দানি দে সময় বে ফলুন নাকি সওয়াব আগে হামা এদি এদি উড়ুয়া বে ফলু এম মে হলা দাড়ওয়ানি নো তি হামা হামি হুনা ওকে
0: এ আগোন মানে সওয়াব লেবে
1: খালি মকিলে তো আনে হারাম
0: ইসলাম
1: দিন বারকা ওকে এখানে হাল